উদিত নারায়ণের কণ্ঠের একটি গীত, ছবি ডর। গীতর কথা আনন্দ বক্সীর, সঙ্গীত শিবহরির।

শ্রোতাসকলে শুনি আছে গীতর নিয়মীয়া অনুষ্ঠান মনোরঞ্জন। প্রিয় শ্রোতা, এটি আগবাইছো লতা মঙ্গেশকরের কণ্ঠতে অন্য এটি দেশপ্রেমূলক গীত।

0: আকাশবাণীত বিজ্ঞাপন দিয়ক অগণিত শ্রোতার কাষ চাপক।
1: আওয়ার ভয়েস গেটস ইউ হার্ড এভরিওয়্যার।
0: বিজ্ঞাপন জনসাধারণক সজাগ কৰিবলৈ আৰু চৰকাৰী আঁচনিৰ বিষয়ে অৱগত কৰাবলৈ আমাৰ ফোন নম্বৰটি হৈছে
1: 6900453528।
0: আকাশবাণী গুৱাহাটী, সর্বক্ষণ সর্বত্র আপোনাৰ সৈতে।